0: বিদ্যার্থীর অনুষ্ঠান প্রাথমিকর পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্রমৰ ভিত্তিত ছাত্রছাত্রীক সমৃদ্ধ কৰা একমাত্র অনুষ্ঠান প্রচারৰ সময় প্রতি সোম বুধ আৰু শুক্রবাৰে বিয়লি 5:45
1: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ি মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত সংগীত নাটক খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতৰিৰ সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস প্রতি বছরে সমগ্র বিশ্বজুড়ি 8 সেপ্টেম্বরের দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয়। 1965 সনের সেপ্টেম্বর মাহত তেহরানত নিরক্ষরতা দূরীকরণ সন্দর্ভত বিশ্বর বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীসকলের এখন বিশ্ব সম্মিলন বহিছিল। এই সম্মিলনত প্রস্তাব লওয়া হয়েছিল যে সমগ্র বিশ্বতে এটা দিন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে উদযাপন করব লাগে। পিছত এই সম্মিলনতে প্রস্তাব গ্রহণ করা হয় যে সেই বিশেষ সম্মিলনের উদ্বোধনের তারিখটো অর্থাৎ 8 সেপ্টেম্বরের তারিখটো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে ঘোষণা করা হোক আর ইয়াক বিশ্বব্যাপী পালন করা হোক। ইয়ার পাছর বছরত অর্থাৎ 1964 সনত প্যারিসত ইউনেস্কোর সাধারণ সম্মিলনের চতুর্দশ অধিবেশন বহে আর এই অধিবেশনতে 8 সেপ্টেম্বরের দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে ইউনেস্কোয় ঘোষণা করে। ভারতবর্ষত বিশেষক স্বাধীনতার পাছরপরাই সাক্ষরতা আর বিশেষভাবে প্রাপ্তবয়স্ক শিক্ষাক এক রাষ্ট্রীয় অগ্রাধিকার হিসাবে বিবেচনা করে অহা হয়েছে। নিরক্ষরতা দূরীকরণ আর আজীবন শিক্ষা প্রদানের লক্ষ্যে 1988 সনত ভারত সরকারে রাষ্ট্রীয় সাক্ষরতা অভিযান আরম্ভ করে। উল্লেখযোগ্য যে আনুষ্ঠানিক উপায়ের জ্ঞান অর্জন করা আর সেই জ্ঞান অর্জনের অন্তহীন যাত্রাত সাক্ষরতা প্রত্যেক ব্যক্তির জীবনের একো একোটা প্রথম পদক্ষেপ। এই আধুনিক পৃথিবীত প্রত্যেকজন ব্যক্তিরে শিক্ষিত হওয়ার অধিকার আছে। ইয়ে মানবতাবাদ বিকাশের এক নতুন বিস্তৃতি মুক্তি করে, যত এজন ব্যক্তি আত্মসম্মানের সহিতে এক মহান আত্মালয় রূপান্তর হওয়ার পথ মুক্তি করে। বিকাশের সাক্ষরতা হৈছে এক বিশেষ শক্তি যিয়ে ব্যক্তিক আর্থিক, রাজনৈতিক আর সামাজিক সুবিধাসমূহ উপলব্ধি করা আর এইসমূহ লাভ করবলৈ সক্ষম করে তোলা। কেবল এক মানসম্পন্ন জীবন নির্বাহর বাবে নিজকে সবলীকরণ করবলৈ সাক্ষর হওয়ার প্রয়োজন এনে কথা নহয়। রাষ্ট্রীয় আর আন্তরাষ্ট্রীয় উন্নয়নের দিকত নিজের অবদান আগবাবলৈকেও সাক্ষর হওয়ার প্রয়োজন আছে। বহল দৃষ্টিত সাক্ষরতা হল জাতীয় উন্নতি, সার্বজনীন ভাতৃত্ব আর বহনক্ষম উন্নয়নের লক্ষ্য উপলব্ধি করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। সমগ্র বিশ্বের বিভিন্ন জাতির বাবে নিজের দায়বদ্ধতা পালন করা আর নিরক্ষরতা দূরীকরণের সংকল্প লওয়ার এক বিশেষ উপলক্ষ্য হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আমার দেশের শিক্ষা মন্ত্রালয়ে দেশত নিরক্ষরতা দূরীকরণের বহুদিনেরপরা প্রচেষ্টা গ্রহণ করে আহিছে, যার ফলত প্রাপ্তবয়স্কর শিক্ষা আর শিক্ষার উপলব্ধির উন্নতি সাধনের দিকে যথেষ্ট অগ্রগতি লাভ করবা গেছে। কিন্তু এতিয়াও ভারতত এক বিশাল সংখ্যক নিরক্ষর লোক আছে যিসকলক 100% সাক্ষরতা প্রাপ্তির লক্ষ্য পূরণের 2030 বছরটি স্থির করা হয়েছে। আর এই লক্ষ্যত উপনীত হবলে হলে আমার দেশের সচেতন সামাজিক সংস্থায় আর দেশের নাগরিকসকলে সহযোগ আগবাবই লাগিব, তেতিয়াহে আমার দেশখনক সাক্ষর ভারতরূপে গড়িবরা যাব। জাতির পিতা মহাত্মা গান্ধীয়ে কয়, নিরক্ষরতা এক পাপ আর লজ্জার বিষয় আর ইয়াক নির্মূল করবই লাগিব। সাক্ষরতায় ব্যক্তির লগতে সমাজ, বিশেষভাবে মহিলা আর সমাজের বঞ্চিত গোটসমূহের লোকসকলের জীবন সবলীকরণ করা, রূপান্তর করা আর উন্নত করাত এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। মূল কথা হল সাক্ষর সমাজ এখন সকলোরে কাম্য, কিয়নো জনসাধারণের বিকাশের মূল ভেটিটি হল সাক্ষরতা। সাক্ষরতায় মানুষক আত্মবিশ্বাসী আর

ও শিলঙরে মনালিসা লিঙ্গ, তোমার হাতর গিটার খনি হিলিবিলি মিউজিক

ও শিলঙরে মনালি চালি হিংটো, শিলঙরে মনালি চালি হিংটো, তোমার হাতর গিটার খনিত নেহিলি বিলি মিউজিক বজায় জোয়া।

জাম ছুটি ফালে নং ভুলই মন দিম মন নিম গিটারর হুড়ে হুড়ে অদূর মধুর কোনো বারাতি পুয়া মোনালিসা নং ফুলে এবার আহানা ময়ো জাম ছুটি পালে নং ভুলই মন দিম মন নিম গিটারর হুড়ে হুড়ে অদূর মধুর কোনো বারাতি পুয়া ও শিলঙরে।

0: সংগীতালেখ্য পরিবেশন করব। রাজ্যের বিভিন্ন প্রান্তত সুধাকণ্ঠর জন্ম শতবার্ষিকীর সঙ্গে সংগতি রাখি ভিন ভিন কার্যসূচীর আয়োজন করা হয়েছে। ডিব্রুগড় জেলার টিংখাং সমজিলা প্রশাসনের উদ্যোগত আর রাজগড়ের ভূপেন হাজরিকা সমন্বয় ক্ষেত্রের সহযোগত দুদিনিয়া কার্যসূচীর আয়োজন করা অনুষ্ঠানত আজি শিল্পীগার স্মৃতিত সমূহীয়া বন্তি প্রজ্বলন, মুক্তি সভা, বটা বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে। কামরূপ জেলার আমিনগাঁওতো আজি ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবার্ষিকীর আয়োজন করা হয়েছে। এই উদ্দেশ্যে আজি পুয়া আমিনগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত শিল্পীগার প্রতিষ্ঠাবিদ মাল্যার্পণ করা হয়। মহান শিল্পীগার কালজয়ী গীত মানুহে মানুহৰ বাবে পরিবেশন করার কেবাটাও গীতের শিল্পীগার বিশাল সৃষ্টিরাজিক শ্রদ্ধার সোঁৱৰণ করা হয়। পাটাচারকুচিত আজি ডক্টর ভূপেন হাজরিকার জয়ন্তী বিভিন্ন কার্যসূচীরে উদযাপন করা হয়েছে। সন্ধ্যা 7 বজাত হবলগিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানত রূপম ভূঞা আর বিদ্যাসাগরে ডক্টর হাজরিকার কেবাটাও কালজয়ী গীত পরিবেশন করব। বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসে উদ্বোধন করবলগিয়া এই সাংস্কৃতিক অনুষ্ঠানত সংগীত শিল্পী সদানন্দ গগৈ বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকিব। গোয়ালপারাতো আজি ডক্টর ভূপেন হাজরিকার জয়ন্তী বর্ণাঢ্য কার্যসূচীরে আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন থানাকে ধরে সরকারি কার্যালয়ত চলি থাকা মধ্যভোগীরাজ বন্ধ করার বাবে সরকারে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। শেহতীয়াক রাজ্যের বিভিন্ন থানাত অভিযান চলে আরক্ষী 300+ মধ্যভোগীক গ্রেপ্তার করেছে। ইয়ার পাছত সরকারে রাজ্যের বিভিন্ন সরকারি কার্যালয়ত অভিযান চলার বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কালি এখন সংবাদমেলত এই সিদ্ধান্তর কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী সদরি করা মতে বিভিন্ন সরকারি বিভাগের কার্যালয়ত থাকা মধ্যভোগী তথা সাধারণ নাগরিকে নিজেই সরকারক দাখিল করিব পারিব। ইয়ার বাবে অসম আরক্ষীর বিশেষ শাখায় অতি সোনকালে এটা পোর্টেল মুকলি করিব পারিব বলে মুখ্যমন্ত্রীয়ে কয়। এই পোর্টেলর জড়িয়ে জেলা পরিবহন বিষয়ার কার্যালয়, পেনশন কার্যালয়, অসম সচিবালয়ের বিভিন্ন বিভাগের সঞ্চালকালয়, খণ্ড উন্নয়ন বিষয়ার কার্যালয় আদিত থাকা মধ্যভোগীর তথ্য জনসাধারণে সরকারক দাখিল করিব পারিব। মধ্যভোগীর প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কয় যে 2022 চনত রাজ্যের থানাবুরত থাকা মধ্যভোগীর বিরুদ্ধে আরক্ষীয়ে প্রথম ধারাবাহিকভাবে অভিযান চলাইছিল। সেই অভিযানত প্রায় 200 মধ্যভোগীক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল। আরক্ষীর এই অভিযানের পাছত মধ্যভোগীর দপদপনি কিছু কমিছিল যদিও শেহতীয়াক পুনের মধ্যভোগীরাজে গা করে উঠিছে, যার বাবে সরকারে কঠোর সিদ্ধান্ত লওয়া বলে মুখ্যমন্ত্রীয়ে কয়।
1: 2022 চনত আমি প্রথম 200 জন এনেকে থানাত দালালি করা বা FIR রাইটিং করা এনেকুৱা ব্যক্তিক আমি গ্রেপ্তার করেছিল। 2 বছরমান নাছিলে, কিন্তু তার পিছত ইলেকশনের 1 বছর আগর পৰা এই ব্যবস্থাটো আৰু গা করে উঠিলে। এইবার 410 জন থানা পর্যায়ত সক্রিয় হয়ে থাকা দালালের বিষয়ে বা মধ্যভোগীর বিষয়ে আমি জানিব পারিলো।
0: নির্বাচন আয়োগে নগাঁও লোকসভা সমষ্টির উপনির্বাচনের দিন ঘোষণা করার পাছত জিলাখনত তাৎক্ষণিকভাবে বলবৎ হওয়াকৈ কালিরে পৰা নির্বাচনী আচরণ বিধি প্রযোজ্য হয়েছে। জিলাখনের নবনিযুক্ত আয়ুক্ত আরণ্যক শইকীয়াই কালি এখন সংবাদমেলত এই কথা ঘোষণা করে। জিলা আয়ুক্তর কার্যালয় সভাকক্ষত আয়োজিত সংবাদমেলখনত তেও কয় যে নির্বাচন আয়োগে নির্ধারণ করা অনুসরি অহা 16 সেপ্টেম্বরত মনোনয়ন পত্র দাখিলের অন্তিম দিন, 17 সেপ্টেম্বর মনোনয়ন পত্র পরীক্ষা করার দিন আর 19 সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের অন্তিম দিন ধার্য করা হয়েছে। অহা 6 অক্টোবরত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার 9 অক্টোবরত ভোটগণনা করা হব। আয়ুক্তগাকে প্রকাশ করা তথ্য অনুসরি জেলাখনের উপনির্বাচনত প্রায় 19,07,209 ভোটারে নিজের ভোটের অধিকার সাব্যস্ত করব পাৰিব। নগাঁও লোকসভা সমষ্টির অন্তর্গত নগাঁও জেলার বিধানসভা সমষ্টিকেইটা হৈছে ঢিং, রূপহীহাট, সামগুড়ি, রহা, নগাঁও আর বটদ্রবা সমষ্টি। আনহাতে মরিগাঁও জেলার অন্তর্গত বিধানসভা সমষ্টিকেইটা হৈছে লাহরিঘাট, জাগিরোড আর মরিগাঁও বিধানসভা সমষ্টি। নগাঁও জেলার 5টা বিধানসভা সমষ্টির বাবে নগাঁও চহৰত থকা নগাঁও সরকারি উচ্চতর মাধ্যমিক বালক বিদ্যালয় আর দশন উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের নির্বাচনের সা সামগ্রী বিতরণ, স্ট্রংরুম স্থাপন করার উপরি 2খন বিদ্যালয়তে ভোটগণনা প্রক্রিয়া অনুষ্ঠিত হব। নগাঁও লোকসভার উপনির্বাচন সন্দর্ভত আয়ুক্ত আরণ্যক শইকীয়াই এইদরে কয়।
2: প্রেস নোট রিলিজ হয়েছে আমার ইলেকশন কমিশনের ফলের পর, এটার পর আমার ইয়াতে MCC অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে। এই অল্প আগতে আমি আমার MCC যা টিম আছে যাকে মডেল কোড অফ কন্ডাক্ট এনফোর্স করে আমি নোটিফাই করেছো, আর অতি শীঘ্রে এটা যিনি করণীয় আছে গ্রাউন্ডত গে নিজের কর্তব্যখিন পালন করব। আমি সরকারি আমার যখন বিষয়বর্গে আছে বিভিন্ন বিভাগৰ মুৰব্বী আছে, তেওঁলোককো ইতিমধ্যে এম চি চিৰ বিষয়ে আৰু প্ৰেছ নোটৰ বিষয়ে আমি জনাইছো আৰু তেওঁলোকৰ

0: প্রকাশিত হয়েছে, আর সেইখনের জন্য সম্পাদক আছিল আপনার ডক্টর ভূপেন হাজরিকা। এটা একটা ইন্টারেস্টিং, আমার কারণে গৌরবের কথা যে ডক্টর ভূপেন হাজরিকার নিচিনা ব্যক্তি নিউ ইয়র্কের প্রকাশিত যখন নিউ ইন্ডিয়া নামের যখন জার্নাল, আর আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপত্র আছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপত্র হিসাবে এখন প্রকাশ হয়েছে নিউ ইন্ডিয়া। তার আপনার আমার গোটেইখানি দায়িত্ব আছে ডক্টর ভূপেন হাজরিকার উপর, আর তার সম্পাদক হিসাবে কাম করেছিল। তারপরে যেনিবা আহিল এখন খুব সুন্দর এখন জার্নেল, যখন আর্ট জার্নেল বলে কোয়া পড়ে, কলা সংস্কৃতি কেন্দ্রিক এখন আলোচনী গতি গতি বলে কেছে ইয়াক আর্ট জার্নেল, আর সেই জার্নেলখনের নাম আছিল গতি। আর এই মূল চারিটা সংখ্যা ওলাইছে, আর এখন ওলাইছিল আপনার 1949-1950।
1: আলোচনা চক্রত ডক্টর নন্দ সিং বৰকলাদেৱে ভূপেন হাজৰিকাৰ গীতত মানৱতাবাদ বিষয়ত নিজৰ বক্তৃতা প্ৰদান কৰে। এইদৰে
2: পৃথিৱীখন অত্যন্ত উত্তপ্ত হৈ পৰিছে, জুই ধোঁৱা বাৰুদ তেজৰ অগ্নিশিখাৰ মাজত মানুহৰ মৃত্যুকাতৰ যাতনাৰ বিষাদ যাতনাই ডক্টৰ ভূপেন হাজৰিকাক সাংঘাতিক ধৰণে আক্ৰান্ত কৰিছিল। এই যে তেতত্তিতা পৃথিৱীখনক মানুহৰ পৃথিৱীৰ বাটলৈ তুলি আনিবৰ কাৰণে মানুহক জীৱনৰ নিম্নতম পৰ্যায়লৈ ঠেলি দিয়া আৰু গেলাঘাটৰ পিতনিলৈ উপক্ষেপ কৰিব খোজা যি জীৱন প্ৰজ্ঞা, সেই জীৱন প্ৰজ্ঞাটোক তুলি আনিবৰ কাৰণে মানুহক সেই নৰক গলিৰ পৰা মানুহৰ স্বৰ্গ এখন দিবৰ কাৰণে ডক্টৰ ভূপেন হাজৰিকাই চেষ্টা কৰিছিল, আৰু সেয়ে তেওঁ গাইছিল, এ কোনোবা সমুদ্ৰত বোমা ফুটোৱালে ক'ৰবাত পৰিব চাই, এ এগনা বোমাৰে পৃথিৱী পুৰিব এ ক'ৰবাৰ ৰণ বলিয়াই, এ ৰণ হলে খামকি ৰণ হলে গামকি এ মৰিব দেশৰ হেলু। এই যে দেশৰ লোক পৃথিৱীৰ মানুহ তেওঁলোকৰ জীৱনৰ যিটো মানৱতাবাদ, সেই মানৱতাবাদটোক তুলি আনিবৰ কাৰণে তেওঁ সাংঘাতিক ধৰণৰ জীৱন জিজ্ঞাসাৰ সৈতে তেওঁ গৱেষণা কৰিছিল, আৰু সেই গৱেষণাক শব্দ সম্ভাৰৰ বিপুল যাত্ৰা আৰু মাটিত ৰক্ত হৈ থকা বিজ্ঞান সভ্যতাৰ শব্দবিলাকক তুলি আনি তেওঁ সিঁচিব খুজিছিল পৃথিৱীৰ বুকুত, আৰু সেই পৃথিৱীৰ পক্ষফালি সেই শব্দবোৰে মানুহৰ মানৱতাৰ বীজ একোটা গছ কৰি ক্ষীৰোন্নত পৰিয়াল হৈ আকাশলৈ ধাবিত হোৱাৰ যিটো চেতনা তেওঁৰ গীতত আছে, তেওঁৰ কথাত আছে, তেওঁৰ লেখনিত আছে, তেওঁৰ শৰীৰৰ সমস্ত আপাদমস্তক অভিব্যক্তিত আছে, সেই গোটেই কথাখিনিৰ বাবে তেওঁ টানি আনিব খুজিছে। কেনেকৈ যে মানুহক গেলাপিতনিৰ পৰা তুলি আনিব লাগিব, তাৰ বাবে তেওঁ গাইছে, মই

0: দিন খুব শোকত আছিল, আর তার পিছত সঞ্জয় ঘোষের বাবে সেই মানবতা যে নিশেষ হয়ে গেল গীত লিখেছিল, সুখ নাই দুঃখ নাই একো যেন নাই, নই আছে পানি নাই সরোবর ঢৌ নাই, জিয়াই থকার নাই অকনো জোয়ার, ঘড়ির কাটা নাই সময়ের গতি নাই, সময়ও বগরাব নোয়ারে হেঙার, এইটো সঞ্জয় ঘোষক লৈ গাইছিল।
1: অসম সরকারের সাংস্কৃতিক সঞ্চালকালয়ের সঞ্চালক শ্রী রাহুল দাসদেবে সুধাকতর স্মৃতিত উৎসর্গিত সাংস্কৃতিক অনুষ্ঠান মানুহে মানুহর বাবে মুকলি করার পাছতে এশগী সংগীত শিল্পীর সমবেত কণ্ঠত পরিবেশিত হয় ভূপেন হাজরিকার অসম আমার রূপহী শীর্ষক গীতটি।
2: আমার ইতিমধ্যে অসম সরকার সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগত বিভিন্ন কার্যসূচী আমি হাতত লইছ, আমি 5 তারিখের পরে এনে ধরনের কার্যসূচী হাতত লইছিল। আমার ডক্টর ভূপেন হাজরিকা সাংস্কৃতিক ন্যাস, আমার শ্রীমন্ত শঙ্করদেব সমাজ, লগতে কলকাতা সাংস্কৃতিক সংস্থার লগত যাওয়াকালি কলকাতাত আমি ভূপেন্দার ঘরত শ্রদ্ধাঞ্জলি তর্পণ করল, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও খুব ধুনিয়াক নিয়ারিক কলকাতা সরকারের বিষয়ববীয়ার মন্ত্রী মহোদয়ের উপস্থিতিত আমি বাংলা অসমিয়া সকলো সেতু বন্ধন একেখন নাওরে যাত্রীর নামেরে অনুষ্ঠানটি পরিবেশন যাওয়াকালি করা হল। আর আজি আমার বৃহত্তর গুহাটির সাংস্কৃতিক সম্মিলন সকল 28 সংগঠনেরে ইয়াতে আজি অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে। আমার সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগত আরম্ভণি পতাকা উত্তোলনের আর দিনটি জোড়া কার্যসূচী আলোচনা চক্র আর ইতিয়া সাংস্কৃতিক সন্ধিয়ার আরম্ভণিতে 123 শিল্পী একেলগে পরিবেশন করব অসম আমার রূপহী, পরিচালনা বিপুল বড়ুয়ার অসম আমার রূপহী।

0: কৃষ্ণ কৃষ্ণ হরি
1: হরি
0: ও রাম
1: ও রাম
0: নাম অপরাধ ক্ষমা করি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
2: অনুষ্ঠানত এইবার শুনো আহক আন এটি গীত।

0: ফিজ এটা লয় পরীক্ষা সেন্টার ফিজ সেইটো তালে সেন্টারে পঠাব লাগে অল্প পয়সা রাখে তেনে ধরনের অনুষ্ঠানটা চলি আছে বর্তমান অনুষ্ঠানটা ঠিকই চলি আছে।
1: আচ্ছা কলা কেন্দ্রর বহুত প্রত্যাহ্বানও আছে, এই প্রত্যাহ্বান কেন মুখোমুখি সমাধান
0: মানে আমার সমাধান বিশেষকে মাহেকীয়া দরমহাটো টিচারসকলক মিনিমাম আমি কিবা এটা দিও তেখেতলোক সেবা আগবাই আছে তথাপি সকলো স্যাটিসফাইড আর বাহিরত অহাখিনিক আমি অল্প বেশিকে দিবলগা হয়। আমি নো ডিউটি নো পে এনেকা সিস্টেমত আমি করো, কোনোবা আহিছে ক্লাস করে পয়সাটা তেনেকা পায় আর সেইমতে আমি চলাই আছো। আর শিক্ষকর ক্ষেত্রে কেতিয়াবা অসুবিধা হয়ে যায়, বাহির শিক্ষকবিলাক কমিউনিকেশনের কারণে কেতিয়াবা আহিব নোৱাৰে বা লোকেল প্রবলেম কেতিয়াবা মানুষে ফেস করে, ডিফু বলে কলে বহুতে কিবা একটা বেলেগ চিন্তা করে কিন্তু তেনেকুৱা নহয় একচুয়ালি, বহুতো বাহিরত বেলেগ এটা ভাবে এই তাত বোলে সুবিধা হব নাকি তেনেকুৱা ধরনের, আহিলেহে গম পায়। অহার পিছন মানুষ কিন্তু থাকে, ইয়াত আমার ইয়াতে গেস্ট হাউস আছে, টিচারবিলাক বাইরে আহিলে থাকিও পারে, রান্ধি বাহি নিজে খাও পারে, এনেকুৱা ধরনের সুবিধা আমি করে দিছি।
1: বিশেষকৈ শনিবার দেওবার কলা কেন্দ্রর সহদত লোকে লোকারণ্য হয়ে পড়ে, বিশেষকৈ ছাত্র ছাত্রী পেন্টিংয়ের ক্ষেত্রে চিত্র ক্ষেত্র বহুত

কার্ডম লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু বীরতার যুদ্ধা বীরতা পড়িয়াবাং নীলিমদন সিং রংফার স্টেট গভর্নমেন্ট তমন কেপাহেনো ইন্ডাস্ট্রি লাপেন্টে আরলং কুয়ারি পেন্ডাং ল ইটা ভেটা লাপেন্টে আংটান কে পণ আফান ঠেংপি কে ফ্লাক মিল বেহা পেপার কে ক্লেম আফান লাং কে পামান আমিল হাই হুই পেন গ্রিন টেক্স কে এন জি আফান ঠিক ল দিসপুর লোকসেবা ভবন আলং চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন কেচারি পন কেবিনেট আমায় লংসি বাংসালাম চেপারাই ল মাই কি জুদাফি ইসি প্রেস মিট আঠেংনো চিফ মিনিস্টার কে হাই কিনিং জে কে পিনিং ফাইকুনিয়া চেকলো নি ফাই সি পেন ফারোহিনী রা জে একটা সুরিনি রাইঙ্করা থ্রকসিয়ানিং কান আর কয় চেকলো নি ফাই ক্রিকেটম আন খেল মহারণ লাপেন্টে ওসমার খেল মহারণ কেপাটো ফান চেপারাই ল আলাংলি কেথান কে পাচিনি কে আন্ডার টুয়েলভ ওসমার হাতুমা ফান ওসমার স্পোর্ট সামিট পাটুকু বাংসো কে পাঠুয়া লং বাং ফারু কে থম কে ঠেক প্লেয়ার আফান পাং ঠেকসি আলাংলি তুমা ফান আন সুসে কে পাঠেক আফান গভর্নমেন্ট ট্রেনিং লাপেন্টে আসন আসন অবারসাই পিপো সুরিহিনী রাইং কয়রা ফো লাপেনি কয়রা থ্রক আনিং কান আফান ক্লাস সির ক্যাব কাপড় হি চারি ভাঙা তুমা ফান গভর্নমেন্ট সাইকেল আকে জয় পেন কিপিয়া ফান কেবিনেট আমায় লং চেপারাই ল বাংসা ফান টাঙ্কা ক্রুর ফারুই সিরা সির ক্যাবরা লাক ঠং ক্যাবরা নের ক্যাব আন কেবিনেট এপ্রোভেল পিল

Election Commission Nogaon Lok Sabha constituency by election ani ke than ke pachini ponapi district along patumi pen election code of conduct aron padolo district ka kimi district commissioner Aroinok Saikya patumi si press meet along si bangsalam than pachini lo district commissioner office conference hol along ke padoi si press meet along li kining je ke election commission pen ke thik pon atengsi chitini phai krit rogarni nomination ke file pon ke jut arnilo নিফাইকৃত রক্সিয়ার নি নমিনিশন সাতলাং পাডোপো লাপেন্টে চিটি নিফাইকৃত সিরকেবার নি কে নমিনিশন ওয়েট্রো কিজুত সিয়ার নিল কেবাংজি ফ্রেয়া চেকলো নিফাই থ্রগার নি ভোট জকপো লাপেন্টে ফ্রে নিফাই সিরকেবার নি ভোট লাখাপো ডিস্ট্রিক্ট কমিশনার পেনকে থানকে পাচিনিয়া টেংকে বাই ইলেকশন হোট আবেনাইটা লাক্রে সিরকেবরা সুরি থ্রক্সিরা ফারোহিনীরা সিরকেব ভোটার সত্যম পেন ভোট জকপো নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি আঙ্কাঙার লো কেডো নগাঁও ডিস্ট্রিক্ট এসেম্বলি কনস্টিটুয়েন্সি কে ঢিং রূপহিহাত সামগুড়ি রোহা লাফেন্টে নগাঁও বদ্রদুয়া পুনাথু মরিগাঁও ডিস্ট্রিক্ট আঙ্কাঙার লোকেডো এসেম্বলি কনস্টিটুয়েন্সি কে লাহরিঘাট জাগিরোড লাফেন্টে মরিগাঁও এসেম্বলি কনস্টিটুয়েন্সি হেল নগাঁও ডিস্ট্রিক্ট ফো এসেম্বলি কনস্টিটুয়েন্সি আফান নগাঁও রংসপি আলংকেডো নগাঁও গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল লাপেন্টে দশন হায়ার সেকেন্ডারি স্কুল আলং ইলেকশন হরমু হরতার কেরন লাপেন্টে স্ট্রং রুম পামানপো লাপেনকে ভোট কেলাখা পাডুপো কার্লিটাং ডক্টর ভূপেন হাজরিকা নিংকান ফারুইসি মাহাং কেঠেকারনিয়া পুঠাক আসন আসন প্রোগ্রাম পারিডেংল আলাংলি ফান মান পেং কিপি ইং ঠেক আলাংলি লুন আসে মাতে আলাংলি কেশন সেয়া মুখা কে পারেং ভেরজিয়া ফান স্টেট কালচারেল এফেয়ার্স ডিপার্টমেন্ট পেন কেতালন কার্চো আলাংলি মাহাং কে ঠেক আর নি পিনি ইংটন পো গ্রেটার গুহাটি কালচারেল অর্গানাইজেশন পাটুমি শ্রীমন্ত শঙ্করদেবা কলাক্ষেত্র লং আনারলো পরফাই মানুহে মানুহর বাবে পুইসি কালচারেল প্রোগ্রাম পাতল ভূপেন হাজরিকা কালচারেল ট্রাস্ট লাপেন্টে শ্রীমন্ত শঙ্করদেবা কলাক্ষেত্র পিনি কলাক্ষেত্র আলং মহামিলনর তীর্থ পুইসি প্রোগ্রাম পাতো লো পুনাথু পিনি গুহাটী জালুকবাড়ী ডক্টর ভূপেন হাজরিকা হরমনয় ক্ষেত্র আলং পিনি আলং লিফান ইংডু কার্চলো লাপেন্টে ডক্টর ভূপেন হাজরিকা মিউজিয়াম কিকিম মাফান লং এ সম্পন্ন বাংস পুঠাক ইসি কালচারেল প্রোগ্রাম তাহা পাতলো আলাংলি মাহাং কেঠেক নিংকান ফারু ইসি কেতালন কার্চু কেপাজুট প্রোগ্রাম দিল্হি কিমি ভারত মণ্ডপ আলং তালনার চুপো আকাশবাণী গুহাটী লাপেন তেজপুর সেন্টার চেলাংসি শোণিতপুর ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন পেন পিনি তেজপুর ডিস্ট্রিক্ট লাইব্রেরি কনফারেন্স হোল আলং আর নিকাংসাম পরফাই থ্র আলাংলি ফাহান কাংডু কার্চু আংঠেক গান গাম তুমারি গান পু ইসি প্রোগ্রাম পাডুপো হাওয়ার আলো কাপড়ে কাপড়ে পুলিশ স্টেশন আলং পেন্ডাংল গভর্নমেন্ট অফিস আলং দালাল মাতে মিডিলম্যান আকাম কেকলাম কাঙ্কির আফান গভর্নমেন্ট ইং টাংরাক পেন কাম্পারি ডেংল ননহেড হাওয়ার হারলো কাপড়ে কাপড়ে পুলিশ স্টেশন আলং অপারেশন পাডোসি পুলিশ বাং ফারুকেথম আনসোসে মিডিলম্যান আফান নেপিং নাং পনল বাংসফি গভর্নমেন্ট হাওয়ার আলো কাপড়ে কাপড়ে গভর্নমেন্ট অফিস আলং অপারেশন কেপাডোজি আফান কাম্পারি ডেংল চিফ মিনিষ্টার একেহাই কেথান কে পাচিনি কে কাপড়ে কাপড়ে গভর্নমেন্ট অফিস আলং কেডো মিডিলম্যান মাতে দালাল আতুম আলামরাত আতুম আমেনা গভর্নমেন্ট আফান থান পাচিনি উনপো বাংস ফ্রাম প্রাবজিন পেন আসাম পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এসি পোর্টেল ইংপু পো পুটা চিফ মিনিষ্টার একেহাই থান পাচিনিল জাপান আইসি নাগাইয়াত আলং চিটি নিফাই ক্রিসির কেবার নি পেন ফ্রেয়া চেকলো নিফাই প্লিয়ার নি আন এশিয়ান গেমস ফারু সুরিহিনী রায় ইংকয়রা থ্রক পাডোপো বন্দা এশিয়ান গেমস কাংপু নি সির কেপ আফ্রাং পেন মাতে চিটি নিফাই কেপ আর নি পেন কেপাঠু কে চেংপো চিটি নিফাই ক্রি থ্রক সিয়ার নি টেক বল পেন ইন্ডিয়া কেপাঠু পাংশ্যাংপো চিটি নিফাই ক্রিনের কেবার নি ইন্ডিয়ান আর্লো সোপিমার ক্রিকেট টিম জাপান পেন কোয়ার্টার ফাইনাল পাঠুপো পিনি বিরটাকে পানসি ইংটনিক

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আং ডেঙ্গেবাং লাকে মিডিয়াম বেবলং মিটার্স ফারু প্লিরা ক্রেসি রা তকবরফ কিলো আর্সলং ফারু থ্রকসি রাইং করাসির ক্যাপ লাপেন এফ এম এলংকে ফারু ইসিরা ইসিরা টকবর থ্রক মেগাহার্স বিনিকে চিটিনি ফাইনের ক্যাপ দুর্মিয়ারনি

0: langhelo e pran langhelo e chithi lasi lang pache ho detri kijuna lang arni wang ta minute pho pen minute cap an apor par clock pe mera puthot pangsam thuan si lang jun nang ji lang ka pisu e aketili mate aphule along a matsi pangsam nang ji kapre ka phule along jong si lang pe joy thu pulotang te labang so lang che ho thu det ta hai dong kola pen lang tu akung araya long lang pachi tivok long le det nang ji jong si lang chi tivok do pulotang te labang swadim along bleaching powder mate aduk rig pen tai nang ji ninchi big tha kijuna lang ki bi alang bong mate aphule kaiketa divyer nang ji lang ka chu ena huta iri pen chi phuwok nang ne abe ki ding ke thon tang ahar lung ason pen si lang chosok nang ji
1: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেঙ্গে বাংলাকে মিডিয়াম ভেবলং মিটার্স ফারুপ্লিরা ক্রিসিরা টপর ফো কিলো হারসালং ফারু ট্রক সিরা ইংকরাসির ক্যাব লাপেন এফ এম আলংকে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগা হার্স দনমার্লি আদুন্থু লুনাংডেং নামিক লুনাং পিনি লুনাংডেং অলং আফ্রাংসি সেওয়ালি টেরন পিপেন কি লুনা লুনার জুইগলং পো আলুনা লাম থেকে নেসেং ওয়ে ননকে আর্জিক সেনা আলাং লিপেন কিলুন লাবাং সলুন

0: নকৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। আজি আন্তৰ্জাতিক সাক্ষৰতা দিৱস। ব্যক্তি, সংস্থা আৰু সমাজৰ বাবে সাক্ষৰতাৰ গুৰুত্ব সকলোকে উপলব্ধি কৰোৱাৰ উদ্দেশ্যে প্ৰতি বছৰে 8 ছেপ্টেম্বৰত বিশ্বজুৰি সাক্ষৰতা দিৱস উদযাপন কৰি অহা হৈছে। আৰু ভাৰতৰ জুনিয়ৰ পুৰুষৰ হকী দলে এছিয়া কাপ জুনিয়ৰ হকী প্ৰতিযোগিতাৰ ছেমি ফাইনেলত প্ৰৱেশৰ সম্ভাৱনা উজ্জীৱিত কৰিছে। আজি চীনৰ মৌকিত ভাৰতে দক্ষিণ কোৰিয়াক 7-3 গ'লত পৰাজিত কৰে। এতিয়া বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15 শুনিবলৈ পাব।
1: আদুনথু চিহু চিপুত লামজিৰাৰ জুইগ্লংপ লুচিয়া তেৰণ পিপেন চিহু চিপুত আঠে পিকে কাৰ্বি চাৰ্পিমাৰ লাপেণ্টে ছেল্ফ হেল্প গ্ৰুপ আপুঠা আলাংলিফান চিহু চিপুত পঞ্জী প্লাকে প্ৰদীপ ৰংফাৰ টাংটে আৰু জুইচেনাং লুচিয়া তেৰণ পিপেন চিহু চিপুত লামজিৰ
2: নি পিনি তুম ডাক স্টোরি হলো কাছে তোম পেন কাছে গিনা জেলা মাঠে পি গেল পোষণ হলো এলি তুম কার্বি সো আর লো লাপেন কে সেল হেল্প গ্রুপ মতে চেরাপ সরয় আসম লবং সো আলাম সে থে পিয়ান বলো না লবং সো আলাম থে আলাম মাঠে পি বাজে মিদাম দে আপ্রাং নেলি না লেফানা কার্জু বাপ্রাং চুই গেল পোষণ হলো এলি তুম কার্বি আংলং আর লো লবং সো চেরাপ সরয় আসম নাংলি গে থেক লং আতেং তে হালাবং সো আর জান কো পোষণ লো
3: কার্বি আংলং আর লো ইলি তুম মতে কার্বি আর রাতা তুম তা সেলফ হেল্প গ্রুপ কে সেং দুন মেনাং আন দুল লাসং বং পেন আকে অং নাই আকে আতুম কে সোয়ার লু আতুম আসং হেলো সোয়ার লু আতুম আসং আং বং পেন কে সেং চেং পেন নন পু আং বং কে রেং বং লাপেন কে রেং বং লাং লাপেন কে কিঠি তাং মতে চিক ফ্রি ডাক আতুম মেনাং আন দু নিলি থেকলং লাসি লাসু কাছি ফ্রি ডাক মতে কেরেং বোম লাং আতুম কপিয়া থেমা লাবাং সে নিলি থান বা ফ্রাং রং কিঠি নাং কক আতুম বাং কে লাপু হেল আসং কেরেং বেরুন এদের থে কে আলাং লিতুম কেসেং চেং আহুত মেথাং চেরাব আসং আরো নাতাং চিনি পেমে মে পেন কেসেং লাপেন আফি থা বাংকে আলাং তুম সেং দে পেন পুসে তামে আলাং লি তুমাং বং কাচিং ভাই কাচিং সাই দু নাং জিতেমা আরো না তেং পেন পুলনতে চিকলু জন পেন বাতাই কে থম পেন বাতাই ফ্লি হিথি রুপেনে ফং লাপিগল হে নাসন মিটিং দু নাং জি হা লাসো মিটিং মতে কাচিং ভাই হুচি লাসো আসং কাপে রেং বের জি আফা কপি পিসি কে ক্লেম নাং জিমা হা লাসু হুসি লাতুম চিং রুম পেট পেনসি চিং ভাই নাং জি আনকে হা লা কিঠি নাং কক তুম বাংকে লাহাই ক্লেম ক্লে দে মিটিং দু দে কাচিং ভাই কাচিং সাই আবে কাচিং রুম নাং ইয়া তেং পেন লাতুম চিং রুম রে পেন ইসি বাংকে তাংকা চিবিরটি নাং জি তেমা তাংকা চিবিরটি আপরা তেং পেন চিপি পে লাপুসো না কিসুং সি গে দু
2: আন্তে মো বানা লিথান ল এনি ইলি তুম কার বিয়াং ল লোকে সোয়ার ল তুমসি লাবংসো আসং মতে লাবংসো হামফ্রাং কেসেং আকে অং তুম কে কে দু তে পিলো সুপিন সো তুম লাবসন আসং পিনে সেং নো মা
3: সেং মে সুপিন সো তুম তা সেং মে সোয়ার ল তুম তা সেং মে সোয়ার ল তুমাং বং তা কো দু থুলাং বার পি মার পেন ওকর জা লাসন তা দু লাসি বাং জক তা সেং ল
2: তাতে নন কে থেক লং আফাই কে অং মনা কে লিকার বিয়াং লং আর লোকে সোয়ার লো তুমসি আর বিনং কে থেক লং কে অং নাকে ক্লান কে অং কপিয়া পড়ল
3: ইসিয় বাংকে লাপু হেলো হালা কে ক্লেম দাম চেং মাতে নন নিলি তুম পুচে তামে কে মাং দাম চেং এ সোয়ার লো ফানসি মাং দাম র মানে সুপিন সো ফান নিলি তুম রি দাম পা ফ্রাং ফ্রি সোয়ার লো ফানসি নিলি তুম কি রি দাম আথে মা নিলি তুম কি রি দাম মাতে কে সেং দাম আথে গে লাপু হেলো সোয়ার লো তুম হেলো হেম আ হেম ফু হেম কাছে পা হেম ফু আতুম কে সোয়ার লু আতুম হেলো লাপেন কে সোয়ার লু আতুম কে থে কে রেলে দো এ সেতা হিখা লে আ দো এ সেতা মে কে ক্লেম আনিং কাছে পা নিং দিং মুচ আনিং কে সোয়ার লু আতুম লং সিদু লাসি অম্পেন কে সোয়ার লু আতুম সি এ বিরতি বিরতো না মো পুস্তা মে দো দো আতুম হেম পুসে তামে পিনসু আতুম সি চিপা হেম ফু পো আর লো সো তুম ফান কে পা চিপা হেম ফু লং লে

জয়শ্ৰী দেৱীৰ কণ্ঠত তুলসীদাস রচিত ভজন্তি শুনিলে, শিল্পীর সহ বিভিন্ন বাদ্যযন্ত্রত সংগত করিলে তবলা দিব্যজ্যোতি চাংমাই, হারমোনিয়ামত হীরকজ্যোতি দাস, বাহিত পরমেশ্বর বসুমতারী আর তানপুরাত শান্তনু বিশ্বাসে। শ্রোতাসকলে অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহামাহর। ক্ষণিক পাছতে সন্ধিয়ার আঞ্চলিক বাতৰি শুনিবলৈ পাব।

করো নকরো কাকো নিজ হাতে রাঁধো খাও ভোকতে থাকো মই ভয় না করো না করো কাকো নিজ হাতে রাঁধো খাও ভোকতে থাকো মই লাজ না করো নকরো একো হাতি ঘোড়া সব খাও নকো কাকো মই লাজ না করো না করো একো হাতি ঘোড়া সব খাও নকো কাকো মই ভয় না

0: অনিবার্য কারণবশত গীতটি প্রচারত কিছু ব্যাঘাত জন্মিছে, তার বাবে আমি দুঃখিত। শ্রোতাসকলে চিত্রগীত শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহৰ পৰা।
1: উগার মারি মারি ঘিওয়ে মোয়ে খালু হেতেন, সোণর পালেঙতে শুই লৈ, সোণর পালেঙতে শুই লৈ হুকুম দিলু হেতেন দে পিটিকি গা, গাঁৱর বাটত কলে হেতেন হাতীত উঠি যায় রখে চর্চা।

0: It was the year 1962, during the Indochina War. To ignite the minds of people with patriotic fervor, Dr. Bhupen Hazarika wrote.
1: I won't be battle weary until the moment comes when the last enemy demon is slayed in my frontier.
2: ঝনঝনাই আজি ঝনঝনাই মোর গণন জোয়ানর মারণাস্ত্র গমগমাই আজি গমগমাই জয় প্রতীক্ষা ধ্বনি রে মোর রাষ্ট্র নিয়তির রূপ ধরি কাপুর শত্রুর বিদারিম বক্ষ করিল লোপন দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত
0: নহও. During this time, Dr. Bhupen Hazarika became the ultimate patriotic voice of the country. His heart was bleeding for the martyrs.

শ্রোতাসকলে ইমান পঢ়ে। ইংরেজি আলেখ্য যাযাবর দ্য সোলফুল ওয়ান্ডারার শুনিলে। রচনা আর প্রযোজনা আছিল ইন্দ্রজিৎ দাসর। এ আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এটি শুনক অনুপ জলতার কণ্ঠর এটি ভজন।

কাপড়া পিন্ধা, তুই কোন ছোৱালী রে? আরে বীরবলের বেটি, তুই কি হান্টার ওয়ালি না পিস্তল ওয়ালি? আরে পাগলি!